ডাকা ডাকি না খাওয়া সব ছেড়ে দেব নাকি হলো কি তুই যে আছিস রেগেই কাজ যে পেছনে রয়েছে লেগেই কত বাস হয় রক্ত মাংসী কত কাজ করে একটা মানুষে